0: পশুর জ্ঞান নাই, নতুবা নিজ বৃত্তিবোরে মানুষ আর পশু দুইটে একভাবেই কাম করে। তেনেহলে মন, হৃদয় আর শরীর এই তিনিটা খুঁটির ত্রিপদীখনতেই মানুষ বহি আছে। এটা খুঁটা যদি ছিঙি পেলওয়া বা হলুক ধলুককে থা, তেনেহলে মানুষজন ততালিকে মাটিত পড়ে যাব। এই তিনিটা বস্তুর বাহিরে যে মানুষের ভিতর আন সামগ্রী নাই তেনে নহয়, কিন্তু সেইবোৰ লেখত ধরলেই মানুষ নহৈ দেবত্ব লাভ করব। আমি যেতিয়ালৈকে আসলতে মানুষ নাম লবল উপযুক্ত হব নোৱাৰো, তেতিয়ালৈকে মানুষের ওপর খাপলৈ যোৱা মাল মশলালৈ লড়াচড়া করা কোনো আবশ্যক নেদেখো। আমি সম্প্রতি ইয়াতে সন্তুষ্ট থাকিম যদি আমি এটা সবল আর সুস্থ শরীর পাও, এটা সবল আর সুস্থ মন পাও, আর বহল এখন হৃদয় পাও। মনের আহার হয়েছে জ্ঞান, রোগ হয়েছে অসত্যতা। শরীরের আহার হয়েছে সুস্থতা বা নিরুজ অবস্থা, আর রোগ হয়েছে স্বাস্থ্যবিধির অপ্রতিপালন, আর হৃদয়ের আহার হয়েছে স্নেহ আর দয়া, আর রোগ হয়েছে হিংসা আর খিয়াল। তেনেহলে আমি যদি প্রকৃতপক্ষে মানুষ নামর উপযুক্ত হব খোঁজো, আমি ভাল ছাত্র বা লড়া হব লাগিব। ভাল ছাত্র হব খুঁজিলে হব লাগিব সত্যর উপাসক, প্রেমর উপাসক আর স্বাস্থ্যর উপাসক। মনত রাখিব লাগে যে বিদ্যা তাকেহে বলে যে যুক্তি দিব পারে। ধন আর্জি দুদিনের বেহা পতা বিদ্যা অর্জনের উদ্দেশ্য নহয়। ভগবানে গীতাত কৈছে, না হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। জ্ঞানের নিচিনা পবিত্র বস্তু আর ইহজগতত নাই। জ্ঞানের প্রতি নিভাস শ্রদ্ধাই যদি জ্ঞান অর্জনের কারণ নহয়, তেনেহলে আন কারণে অর্জা জ্ঞানের ফল কেতিয়াও সুখ আর শান্তির কারণ হব নোৱাৰে। সংসারত প্রবেশ করলে দেখিলে পোৱা যায় যে অকল ধনেই মানুষক সুখ আর শান্তি দিব নোৱাৰে। অনেক ধনী লোকের জীবনের ঘটনাবলী শুনিলে এজন নিচেই দুখিয়া মানুহেও তেওঁৰ লগত জীবনের সাল সলনি করব নুখুঁজিব। আমার যত কষ্ট, যত দুঃখ, তার সরভাগেই আমার নিজের সৃষ্ট নহয়নে? আমি যে সদায় হা হতস্মি করে ফুরু তার নিমিত্তে কোন দায়ী? আমাক কিয় একোয়ে নজরে? আমি এই সংসারত থাকিমেই বা কিমান দিন, আর আমাক লাগেই বা কিমান বস্তু? আমি অনেক সময়ত লোকর অবস্থা দেখি সেই অবস্থা মোরও হক বলে লোভ করি, কিছুমান মিছামিছি অভাবর কল্পনা করি আমার সকল সুখ আর শান্তির বিসর্জন দিও। হক ইয়াতকৈ আর কিবা ডাঙর ভুল আছেনে? লোভতকৈ আর কিবা ডাঙর শত্রু মানুষের আছেনে? ভালকৈ ভাবি চালে সংসারত যতবিলাক পাপ হয় তার মূলত লোভকে দেখিবলে পোৱা যায়। সেইগুণে প্রকৃত জ্ঞান লাভের প্রথম ফল লোভক জয় করবলে শিকা। লোভে প্রজ্ঞা নষ্ট করে, প্রজ্ঞা নষ্ট হলে হ্রি অর্থাৎ লাজ নষ্ট হয়, লাজ নষ্ট হলে ধর্ম নষ্ট হয়, ধর্ম নষ্ট হলে শ্রী নষ্ট হয় অর্থাৎ হতশ্রী হয়। অসমীয়া মানুষে পরক হাউ দিবলে হলে কয় হতশ্রীহ। ইয়াতকৈ ডাঙর অভিসম্পাত আমার ভাষাত নাই। লোভে তেনে হতশ্রী করে। সেইগুণে ছাত্রজীবনত আন শিক্ষা লাভ করার লগে লগে আমাক মনুষ্য জীবনের প্রধান শত্রু লোভ, মোহ, কাম, ক্রোধ, মদ, মাৎসর্য এই ছটা রিপুক দমন করবলে শিকিব লাগে। কোমল বয়সেই সেই সাধনার উপযুক্ত কাল। এবার এই কাল গত হলে সি আর কেতিয়াও ঘুরি নাহে। এই কালতেই হৃদয় ফলিত যে আঁক পড়ব, সেই আঁক আর চিরজীবনের নিমিত্তে থাকি যাব।
1: আজির মুকুটামালা পণ্ডিত হেমচন্দ্র গোস্বামীর রচনার পর লওয়া হল। এই আকাশবাণী গুয়াহাটী।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: মৌচুমী বতাহ প্রথম খণ্ড। মৌচুমী বতাহ, সমুদ্র বতাহ বা স্থল বতাহ, এইবোৰ হল সাময়িক বতাহ। ইয়াৰ ভিতৰত সমুদ্র বতাহ আৰু স্থল বতাহ উষ্ণ ৰদৰ বতৰতহে বলে। স্থল আৰু জলভাগ তপ

কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে আজি নতুন দিল্লীত স্থলবন্দর ব্যবস্থাপনা প্রণালী LPMS মুকলি করব। প্রযুক্তির ব্যবহারে সীমান্ত বাণিজ্য আর যাত্রী চলাচলের প্রক্রিয়া অধিক খরতকীয়া স্বচ্ছ আর সুরক্ষিত করার লক্ষ্যে সরকারে এই পদক্ষেপ গ্রহণ করেছে। গৃহমন্ত্রালয়ে প্রকাশ করা মতে LPMS হৈছে এখন ডিজিটাল মঞ্চ, যার জড়িয়ে দেশের আটাইকটা স্থলবন্দরের কার্যকলাপক একটা সংহত প্রণালীর অধীন অনা হব। ইয়ার ফলত বিমান আর সাগরীয় বন্দরসমূহর দরে স্থলবন্দরসমূহতো সুরক্ষিত আর তাৎক্ষণিকভাবে তথ্যর আদান প্রদান করা সম্ভব হয়ে উঠব। এই ব্যবস্থায় মালবাহী বাহন আর যাত্রীসকলের পঞ্জীয়ন, মাচুল সংগ্রহ, গতিবিধি নিরীক্ষণের দরে প্রক্রিয়াসমূহ সম্পূর্ণ ডিজিটাল করে তুলব, যার ফলত সরকারি সংস্থা আর ব্যক্তিগত পরিচালনাকারীর মাজর সমন্বয় বৃদ্ধি পাব। এই উপলক্ষে কেন্দ্রীয় গৃহমন্ত্রীগিয়ে মেঘালয়ের ডাউকি আর ত্রিপুরার শ্রীমন্তপুর স্থলবন্দর নতুনক নির্মাণ করা অংশীদারসলের আবাসিক সুবিধারও উদ্বোধন করব। এই আন্তঃগাঁথনিমূলক উন্নয়নে সীমান্ত ব্যবস্থাপনা আর কর্মচারীসলক বিশেষভাবে সহায় করব বলে মন্ত্রালয়ে প্রকাশ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিয়াল

0: শ্রীমতী মহিমাময়ী সিনেমার আটাইকেইটা গীত নির্মলপ্রভা বৰদলৈ লিখিছিল। গুরুত্বপূর্ণ যে গীতকেইটার প্রথম সুরহে হয়েছিল, কথাবিলাক সুরের উপর বহুয়াই দিয়া হয়েছিল। কুলবরুয়া কিশোর কুমারের গীতর দ্বারা প্রভাবিত হয়েছিল। কিশোর কুমারের গীত শুনি শুনিয়েই কুলবরুয়ায় ইউরলেয়িং করবলে শিকিছিল। কৈশোরত গোয়া প্রায়বর গীততেই এই শৈলী ব্যবহার করেছিল।
1: নীল আকাশরে রূপালী পড়ি জিয়ারে দুখনি পাখি আল ফুলে উড়ি আহে লগতে।

0: নির্মাণতো অবদান আগবাই। ভ্রাম্যমান থিয়েটারত মঞ্চ সজ্জার বিশেষভাবে পরিচিত নুরুদ্দিন আহমেদে সমুদ্র মন্থন, টাইটানিক, ডাইনোসর, সুনামি আদি নাটর কলা নির্দেশনার দায়িত্ব পালন করেছিল। 100 খনতকৈও অধিক ছবিত কলা নির্দেশক হিসাবে দায়িত্ব পালন করা নুরুদ্দিন আহমেদর অধীনত বহু শিক্ষার্থী ভাস্কর্য শিল্পর শিক্ষা গ্রহণ করে আছে। এইগৰাকী প্রথিতযশা শিল্পীক পদ্মশ্রী সন্মানে সন্মানিত করার রাজ্যবাসী গৌরব অনুভব করেছে। রাজ্য সরকারের অনুসূচিত জাতি আর অন্যান্য পিছপরা শ্রেণী কল্যাণ অধিকারীর কার্যালয়ের চলিত শিক্ষাবর্ষর জলপানির আবেদন বিচারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনুসূচিত জাতি আর অন্যান্য পিছপরা শ্রেণীর অন্তর্ভুক্ত ছাত্র ছাত্রীর রাষ্ট্রীয় জলপানী পোর্টেল এন এস এস পির জড়িয়ে আবেদনের আহ্বান জানা হয়েছে। মুঠ 5 খন আসনির অধীনত এই জলপানী প্রদান করা হব। ইয়ার ভিতর নবম আর দশম শ্রেণীর শিক্ষার্থীর জলপানী, অনুসূচিত জাতির শিক্ষার্থীর প্রথম শ্রেণীর দশম শ্রেণী জলপানী, অনুসূচিত জাতির শিক্ষার্থীর হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার পরবর্তী সময়ের জলপানী, অন্যান্য পিছপরা শ্রেণীর নবম আর দশম শ্রেণীর শিক্ষার্থীর জলপানী, আর এই একই শ্রেণীর অন্তর্ভুক্ত শিক্ষার্থীর হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার পরবর্তী সময়ের জলপানী প্রদান করা হব। আবেদনকারীয়ে জিলা আয়ুক্তর কার্যালয়ের জারি করা অনুসূচিত জাতি বা অন্যান্য পিছপরা শ্রেণীর অন্তর্ভুক্তির প্রমাণপত্র দাখিল করিব লাগিব। শক্তিপীঠ কামাখ্যা দেওয়ালয়ত অহা 22 জুনের অম্বুবাসী মেলা অনুষ্ঠিত হব। দেওয়ালয় কর্তৃপক্ষ প্রকাশ করা মতে 22 জুনের নিশা 9:08 অম্বুবাসীর প্রবৃত্তি হব। প্রবৃত্তির কামাখ্যা মন্দিরের দ্বার ভক্তর বন্ধ করে দিয়া হব। 23, 24, আর 25 জুনত কামাখ্যা মন্দিরের দ্বার সম্পূর্ণভাবে বন্ধ থাকিব। 26 জুনের পুয়া অম্বুবাসীর নিবৃত্তির পাছত মন্দিরের দ্বার ভক্তর পুনের মুক্তি করে দিয়া হব। প্রতি বছরের দরে এইবারও অম্বুবাসীর সময়ত নীলাচলত দেশ বিদেশের ভক্তর সমাগম হব বলে দেওয়ালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে। বিশ্ব ঐতিহ্যক্ষেত্র মানাহ রাষ্ট্রীয় উদ্যান অহা 25 জুনের পর্যটকের বন্ধ রখা হব। ইয়ার প্রাক্ষণত রাষ্ট্রীয় উদ্যানখনত দেশি বিদেশি পর্যটকে ভিড় করা পরিলক্ষিত হয়েছে। আইসিসি মহিলা টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার এখন প্রস্তুতিমূলক খেলত কালি ভারতে ওয়েস্ট ইন্ডিজক 26 রানত পরাস্ত করে। প্রথমে ব্যাট ধরার আমন্ত্রণ লাভ করে হরমনপ্রীত কৌর নেতৃত্বাধীন ভারতীয় দলটে নির্ধারিত 20 ওভারত 8টা উইকেট হেরায় 179 রান সংগ্রহ করে। দলের হয়ে ভারতীয় ফুলমালিয়ে 40টা বলত 56 রান করে আউট নোহাকই থাকে। স্মৃতি মান্ধানায় 39 রানের বরঙনি আগবায়। প্রত্যুত্তরত ওয়েস্ট ইন্ডিজে নির্ধারিত ওভারত 8 উইকেটের বিনিময়ত 153 রানহে করবলে সমর্থ হয়। ভারতের হয়ে শ্রেয়াঙ্কা পাটিলে 4টা আর রাধা যাদবে 3টা উইকেট দখল করে। শ্রোতাসকলে পুয়ার আঞ্চলিক বাতৰি শুনিছে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ পৰা। এতিয়া আহক কুমার ডেভিড দাসৰ সৈতে আজি গুৱাহাটীৰ পৰা প্ৰকাশিত দৈনিক বাতৰি কাকতসমূহৰ প্ৰথম পৃষ্ঠাৰ বাতৰিত চকু ফুৰাওঁ।
1: মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নতুন মন্ত্রীসভার দপ্তর বিতরণক লৈ কালি করা ঘোষণা, শিল্পী জুবিন গার্গর মৃত্যুগোচরের বিচার প্রক্রিয়ার আরম্ভণি, রাজ্য জাপানিজ এনকেফেলাইটিসর প্রাদুর্ভাব, মীন নিগমের নিযুক্তি কেলেঙ্কারীক লৈ সিআইডি তৎপরতা আদিকে ধরে কেবাটাও বাতরি আজি কাকতসমূহে প্রথম পৃষ্ঠাত প্রকাশ করেছে। ইয়ারে মন্ত্রীসভা সম্প্রসারণের বাতরিটো প্রায়কেইখন কাকতেই আজি প্রাধান্য দিছে। বাতরিটো আমার অসম কাকতে গৃহ, লোকনির্মাণ, শক্তি আর জনসংযোগ বিভাগ নিজের লগত রাখি নিজা সমীকরণে 12 মন্ত্রীক 36টা দপ্তর বিতরণ মুখ্যমন্ত্রীর, আর অসমীয় খবর কাকতে গৃহ, লোকনির্মাণ, শক্তি আর জনসংযোগ সহ বিতরণ নকরা দপ্তরের দায়িত্বত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 16 মন্ত্রীর কান্ধত একাধিক বিভাগের দায়িত্ব শিরোনামে প্রথম পৃষ্ঠাত স্থান দিছে। দি আসাম ট্রিবিউন কাকতের বাতরিটির শিরোনাম পোর্টফোলিওস এলোকেটেড টু 12 নিউলি ইন্ডাক্টেড মিনিষ্টার্স। কেইবাটাও গুরুত্বপূর্ণ কার্যসূচীতে অসমত উপস্থিত হওয়া ইউরোপীয় সংঘর প্রতিনিধি দলের ভ্রমণ সন্দর্ভত একটা বাতরি নিয়মীয় বার্তা কাকতে, জাগিরোডর টাটা সেমিকন্ডাক্টর প্রকল্প পরিদর্শন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধির আজি মুকলি ব্লু ভেলি ক্লাস্টার শিরোনামে প্রকাশ করেছে। একটা বাতরির দ্য সেন্ট্রিয়াল কাকতের শীর্ষক ইউ টিম ভিজিটস সেমিকন্ডাক্টর প্লান্ট হেজ ফার্স্ট হ্যান্ড ইনসাইটস। গ্রীষ্মর আগমনের বাহকজনিত রোগে লওয়া ভয়ঙ্কর রূপ আর রাজ্য জাপানিজ এনকেফেলাইটিসর সংহারক একটা বাতরি প্রতিদিন কাকতে আজি প্রথম পৃষ্ঠাত প্রকাশ করেছে। মীন নিগমের নিযুক্তি কেলেঙ্কারীর তদন্ত সন্দর্ভত একটা বাতরি দৈনিক জনভূমি কাকতে, মীন নিগমের নিযুক্তি কেলেঙ্কারী সন্দর্ভত সমন জারি, বিধায়ক রমাকান্ত দেউরীর ঘর সিআইডি মরিগাঁও চাঞ্চল্য শিরোনামে প্রকাশ করেছে। অসমবাসীক গৌৰৱান্বিত কৰি বীৰ জোৱান মেজৰ ভাৰ্গৱ কলিতা আৰু ৰাইফলমেন ধ্ৰুৱজ্যোতি দত্তক কালি ৰাষ্ট্ৰপতি ভৱনৰ শৌৰ্য চক্ৰৰে

0: গত পরীক্ষা পরিচালনার বিনিময়ত শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল উন্নত হব লাগিব আর মানব সম্পদে পরিপূর্ণ বিকশিত সমাজ প্রতিষ্ঠা হব লাগিব।
1: প্রাথমিক পর্যায়তে বিদ্যার্থীসকলের মাজত পরিবেশ সজাগতা আর সাহিত্য চর্চার বাবে প্রেরণা প্রদান করার উদ্দেশ্যে বজালি জেলার প্রাথমিক শিক্ষা বিভাগে এইবেলি এক বিশেষ পদক্ষেপ হাতত লয়। শিক্ষার্থীসকলের নিজের সৃষ্টিশীলতা, সাহিত্য প্রতিভা, চিত্রাঙ্কন দক্ষতা আর পরিবেশ সংরক্ষণ সম্পর্কীয় চিন্তা চর্চার প্রকাশের জেলাখনের প্রাদেশিকৃত বিদ্যালয়সমূহ একোখনক হাতে লিখা আলোচনী উন্মোচন করা হয়। এই সন্দর্ভত আমার সংবাদদাতার প্রতিবেদন।
0: আজির শিশু কাইলৈ দেশের ভবিষ্যৎ, এই চিরসেউজ বাণীক সারোগত করে বজালি জেলার প্রাথমিক শিক্ষা বিভাগে বিশ্বত ভয়াবহভাবে বৃদ্ধি পাই অহা গোলকীয় উষ্ণতার প্রতি ছাত্র ছাত্রীক সজাগ করবলে এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করে। এইবেলি বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্ষণত বিভাগটে বজালি জেলার সকল প্রাদেশিকৃত বিদ্যালয় একোখনক হাতে লিখা আলোচনী উন্মোচনের দিহা করে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকসকলের সহযোগত শিক্ষার্থীসকলে আটোম টোকারিক প্রস্তুত করা এই হাতে লিখা আলোচনী সমূহ যা 5 জুনত শিক্ষানুষ্ঠান সমূহের প্রাতকালীন প্রার্থনা সভাত আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এই বিশেষ কার্যসূচীত জেলাখনের বিভিন্ন বিদ্যালয়ত মুখ্য অতিথি আর উন্মোচক হিসাবে উপস্থিত থাকে ক্রমে ভট্টদেব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ধনপতি ডেকা, বজালি জেলা উন্নয়ন আয়ুক্ত অনুপম ডেকা, জেলাখনের অতিরিক্ত আয়ুক্ত সকল, সহকারী আয়ুক্ত সকল, বিভিন্ন বিভাগের মুরব্বী আর বিষয়া সকল তথা মহাবিদ্যালয় সমূহের অধ্যক্ষ সকলের লগতে বিশিষ্ট শিক্ষক সকল আর অভিভাবক তথা সমাজের গণ্যমান্য ব্যক্তি সকল।
1: জিলার রেহরূপ অনুষ্ঠানত আজি আপনাদের বজালি জিলার রেহরূপ শুনিলে। আমালৈ লিখি পঠালে বজালি জিলার আমার সংবাদদাতা কল্যাণ কলিতায়। কাইলৈ পুৱা এই একেটা সময়তে নতুন এখন জিলার রেহরূপর সহ আকৌ আপনাদের ওচৰলৈ আহিম। নমস্কাৰ।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলোরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বরাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: আজি আমার লাইভ ফোন ইন কল্পতর অনুষ্ঠানত ডিউটি রুমত আছিল আশাদীপা শইকীয়া, নিয়ন্ত্রণ কক্ষত ধীরাজ বৈশ্য, বিবেক শর্মা, শেখ আব্দুল্লা আহমেদ আর ইমরান হুসেন, ট্রান্সমিটারত বিপুল কলিতা আর মিতুল গগৈ, FM ট্রান্সমিটারত আছিল আতিকুর রহমান, আর স্টুডিওত আছো মই গীতালী ভট্টাচার্য। আর প্রত্যেকটি গীত বজোৱাৰ ক্ষেত্রত বিশেষভাবে সহায় করেছে ডিউটি রুমৰ পৰা গীতা চহরিয়া আর সুম্পি দেবীয়ে। আমি আমার পরবর্তী শ্রোতার সঙ্গে সংযোগ স্থাপন করেছো। হ্যালো
4: হ্যালো
3: হ্যালো, কোরপা করেছে আপনি?

0: কারণে কোয়ার্টার আছে, বেচেলর্স কোয়ার্টার, ফেমিলি কোয়ার্টার। এটা মোক বেচেলর্স কোয়ার্টারত মোক সিট নাছিলে, তাত ফেমিলি কোয়ার্টারত তিনজন মানুহ আছে, তিনজন শিক্ষক আছিলে, তার এটা সিট মানে খালি আছিলে। মোক কল তুমি সেই রুমটোত সোমাই লবা, তো মই আহি আর তাত সোমালো। সেইদিনাখনে কলেজ উইকৰ এই যেটো মিউজিক সোশিয়াল বুলি কয়, যে লাস্ট ডে যে না যে গোটেই সকলে গান বাজনা করে ফুর্তি ফটা করে সেই চলি আসলে। তা মানে বস্তু মানে তা থই বাকস্তা আর মেরিংটো থই মোক এজনে কলে যে আপনি হেরিলে আহক, অডিটোরিয়ামলৈকে আহক, তাতে সকলকে লগ পাব আজি ফাংশন। তা মুখ হাত ধুই পেলাই তাতে গলো আর তালে গই অল্প দের পিছত বহিল পরাগ চলিয়া উঠিয়ে মোক মাত নি পেলে থিয় করে চিনাই করে দিছে, আজি আমার এজন নতুন আলহী আহিছে। হ্যাঁ, নতুন আলহী আছে, তেখেত জুলজিত যোগদান করব কাইলের পর। আমার শিক্ষক আমার একটা ফ্যামিলি মেম্বার বাড়িল, মোর নাম মোক কবলে দিয়া নাই দেই, আহি বহিল। তো অল্প পিছত দেখিল পরাগ ছোৱালী হাই এই হারমোনিয়াম লৈ পেলাই গান গাব গেছে। স্টেজত উঠি পেলাই স্টুডেন্টর ফাংশন মিউজিক সোশিয়াল, তাত প্রিন্সিপালে হারমোনিয়াম লৈ পেলাই গান গায়, তাকো পঙ্কজ মল্লিকর গান। হ্যাঁ, আচরিত হয়ে
1: গেল,
0: কি কথা কি কলেজ কত সোমালি, কত কারণ প্রিন্সিপাল একটা বেলেগ, আমি নুরুল ইসলামক পাইছো ইয়াতে কটন কলেজত, বেলেগ ধরনের দেখো। তারপর থাকিল আর সেদিন গল পিছদিনাখনে যেটা যোগদান করল আর এখন চিঠি দিল আর অ্যাপয়েন্টমেন্ট এখন দিলে। তারপর মো ডিপার্টমেন্টের কলিগবিল আহিল, আহি চা চিনাকি হয়ে দেখাই সেই তেনেকে আরম্ভ হল,
1: অভিজ্ঞতা আপনার ভালোই হল।
0: হ্যাঁ, তেনেকে আরম্ভ হল আর মোট শিক্ষক জীবন আরম্ভ হল, শিক্ষকতার জীবন আরম্ভ হল।
1: কিমান বছর থাকলে?
0: তার তিন বছর, তার মানে কি হল, লখিমপুর মোর দেউতা আছে, মা আছে, ভাই ভনীকেইটা আছে। গতিকে দেউতা মানে অকমান বেমারি হয়ে পড়ছে, কে মানে চাব নিম, তই ইয়ালে আহিলে ভাল আছে, খুব একটা প্রেসার চলিছে। তা মোক কলে যে তো লখিমপুর কলেজত যদি পাও গুছিয়া, তো কিনা কপাল ভাল আছে লখিমপুর কলেজত পালো। তারপর আহিল পরাগ চলিয়া, কিন্তু বিরাট খং করছে, মানে কেতিয়াও কোনো মোর কলিগক এই নগর তলর কলেজ শিবসাগর কলেজের উপর বলে ভাবে, লখিমপুর কলেজ সরু, তলর কলেজত যাবলে মানে বিদেশ বিদেশলে পঠিয়াব খুঁজো, বেলেগ ডাঙ ইউনিভার্সিটিলে পঠিয়াব খুঁজো, কিন্তু তথাপি আর তোমাক যাব দিছো তোমার পরিয়ালের হেরি কারণে গুছি আহিল সেপ্টেম্বর মাসত।
1: সেভেন্টিত
0: জয়েন করেছো না, সেভেন্টি ওয়ান টু থ্রি সেপ্টেম্বর, থ্রি সেভেন্টি থ্রি সেপ্টেম্বর মানে লখিমপুর উত্তর লখিমপুর কলেজত জয়েন করলো।
1: তার তার অভিজ্ঞতা খিনি জানাকছেন কেনেবা
0: কোর
1: উত্তর লখিমপুর
0: লখিমপুর ইন্টারেস্টিং কথা একটা আছে তাতে। মানে যেটা আহি জয়েন করলো, তারপর মোক প্রিন্সিপালে কলে যে তোমার পোস্টটো স্যাংশন নয়, স্যাংশন পোস্ট নহলে তো মানে স্কেল না পাও, মানে ফিক্স পে এটা পে দিলে। তা মানে তেনেকে এবছর মান থাকিলো, মানে ফিক্স পে উপরে ঘর আছে, মোক কেদিব খোঁজা নাই, যাব যাব তো থাকিল। তারপর আর মোক কলে যে তুমি লাগা, লাগি মেলে হে করে না, তো এটা নকবলগিয়া কথা এটা নকও দিয়ক, কবলগিয়া আসলে মানে কি হল, ডিরেক্টর অফ হায়ার এডুকেশন নি উত্তর লখিমপুর কলেজর একটা পোস্ট স্যাংশন করে দিলে, আর সেটি স্পেশালি জুলজি বলে লিখি দিলে
1: আপনার বিভাগ
0: মূল বিভাগ। কিন্তু মূর দূর কপাল এ তাতে তেতিয়া এজন লড়ায়, আমার লড়া বলেই কইছো আর সেইটা কাটি পেলাই হিন্দিত বিভাগ বলে কই লিখি লই আহিলে। গতিকে মূর স্যাংশন হল হিন্দি বিভাগের এজন প্রফেসর সোমাইছিল নতুনকে, স্যাংশন তারপরে সাবসেকেন্ডলি পিছর বছর মূর হল হল তো লখিমপুর সোমার লগে তার সোশিয়াল হেরিট সোমাই পড়ল লখিমপুর, তার কেবাটাও অনুষ্ঠানের জড়িত হলো, খেলা ধূলাত জড়িত হলো। প্রথম মানে এটা হল কি, সায়েন্স সোসাইটি বিজ্ঞান সমিতি যে শাখা উত্তর লখিমপুর সেই আরম্ভ করেছিল। সায়েন্স সোসাইটির যে সায়েন্স পপুলারেশন বিজ্ঞান সমিতির কথা জানাই চাগে, বিজ্ঞান সমিতির একটা শাখা প্রথম উনিশশো তেসত্তর চৌসত্তর।

0: এটা ঘৰ
1: ছটাই জানিব
0: যিদিনৰ থাকিব
1: বৰ্তমান সময়তো আপুনি ব্যস্ত আছে
0: ব্যস্ত মই মানে ব্যস্ত মানে হেৰি কাম মানে
1: খুব সুন্দৰ চেহেৰা আপোনাৰ স্বাস্থ্য পাতি আমি দেখিছোঁ খুব ভাল আছে আৰু এনেদৰে ভালেই থাকক সেইটো আমাৰ কাম্য মানুহ ব্যস্ত থাকিলে এই কথাটো আপুনি ক'ব বা আপোনাৰ অভিজ্ঞতাৰ পৰা মানে জানিব যে মানে পঢ়া শুনা কৰি থাকিলে আৰু যদি ব্যস্ত থাকে সমাজৰ কামত মানুহ ভালে থাকে
0: ভালে থাকে
1: মোৰ অনুমান সেইটো
0: হৈছে ঠিকে ঠিকে হয় মই এনেই মোক কাম নকৰা মই বহি থাকিব বৰ টান পাওঁ মানে ঘৰত থাকিলেও এই চাফ চিকুণ কৰা কিবা কিবি কৰা গাড়ীখনো মই নিজে মচোঁ নিজে ড্ৰাইভ কৰোঁ এনে গাড়ী এতিয়াও নিজে চলাওঁ তাৰপিছত আৰু ঘৰ কিটো সিটো কাম নিজৰ কাপোৰ নিজে ধুম খালি ৰন্ধা বঢ়াত মই আৰু সহায় নকৰোঁ সেইটো মোৰ হেৰি নাই কিন্তু নিজৰ চাহকাপ নিজে বনাই খাওঁ আৰু
1: কিন্তু সহধর্মিনী আপনার এই কামত আপনার
0: হয় কোনো হেই না তেও সদায় সহযোগ করে
1: তেও কর্মরত আছে
0: তেও সাবজেক্ট টিচার আছে জিওগ্রাফি সাবজেক্ট টিচার দিসপুর হাই সেকেন্ডারি স্কুলত সাবজেক্ট টিচার আছে
1: কি হয় তেখেতৰ
0: জিওগ্রাফি
1: জিওগ্রাফি
0: তেও এই আমার কামরি বাকারে প্রিন্সিপাল আছিল
1: নামটো কলে আমার শ্রোতাই ভাল পাব
0: কল্পিতা
1: হয়
0: কল্পিতা তেওঁৰ নাম
1: আপনি ভালে থাকক কুশলে থাকক এনেদরে সমাজের কামত লাগি থাকক
0: ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানাইছো রাইজে কিবা আপনাদের সুযোগ দিয়ার কারণে মোৰ জীবন কথা কব কারণে ধন্যবাদ জানালো আকাশবাণী গুৱাহাটী কেন্দ্র।

শ্রোতাসকল, আজির গীতালি অনুষ্ঠানত এয়া আপনার বাবে লৈ আহিছো হিন্দী বলছবির গীত। প্রথমে এয়া শুনো সাজান বলছবির এই গীতটি। গীতর শিল্পী এস পি বালসুব্রমণিয়াম আর আলকা ইয়াগনি।

এবার শুনক কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠর শালবাস বোলছবির আনি দেখি।

0: প্রয়োগ করার সময় ইউরিয়াটু কি করব লাগে হেমেকা মাটির লগত প্রায় এক অনুপাত দশ ভাগর লগত মাটির লগত তারমানে আমি মিহলাই প্রায় দুদিন আমি রাখি পেলে আমি প্রয়োগ করলে আমি মানে এটু সুফল পাওয়া যায়।
1: এবার আহিছো ধানের বেমার আজারের পর রক্ষা করত আপনি যেটু কই আছে উন্নত কৃষি ব্যবস্থাপনার বিষয়ে বেমার আজারের পর রক্ষা পাবলে এই উন্নত কৃষি ব্যবস্থাপনা কেনেকৈ ব্যবহার করিব পাৰি এই বিষয়ে জনাওকচোন।
0: ইয়াত আমার ধানের যিমানবিলাক বেমার আজার আছে প্রথমতে মই বেস্ট এগ্রোনমিক প্র্যাকটিস হিসাবে এটা কথাই মই কম যে আমি সদায় এই যে সার প্রয়োগের কথাটো কলো সার প্রয়োগটো তাৰমানে আমি আমার নিজের ক্ষেত্রতো আমি যদি সুষম আহার খালে স্বাস্থ্যবান হয়ে থাকা যায় বহু দিনলৈকে। সেই ধরনের যিকোনো খেতিয়ে নহক কিয় আমি সুষম আহার আমি সেই শস্যবিধক আমি যোগান ধরব লাগে। আর এই সুষম আহারখিনি যেটা আমি দিবলৈ যাওঁতে আমি এটা কথা চাব লাগিব যে যত আমি রোপণ করেছো সেই ভূমিভাগর সারনো কেনেকুৱা হয়ে আছে। তো গতি সেইকাৰণে আমাক আমি এটাই সদায় উপদেশ দিও যে আপনি প্রথমতে মাটিখিনি পরীক্ষা করে লোক আর মাটি পরীক্ষা করতে তেতিয়া গম পোৱা যায় যে তাত বিশেষকৈ নাইট্রোজেন ফসফরাস আর পটাশ এই তিনিটা মুখ্য আমার মৌল এই মৌলখিনি কিমান আছে যদি বেশি আছে মধ্যভাগত আছে নে একেবারে মানে অবস্থাটো বেয়া নিম্ন স্তরত আছে তো তারপর সেই আমি আমি যেটা পিকচারখন পাই যাম তারমানে যে ধরক আমার ডক্টরে তেজর পরীক্ষা করে পেলে যে দরবর ব্যবস্থাপনা করে ঠিক হেনেকুৱা ধরনে আজিকালি আসলে ব্যবস্থাপনাটো দিয়া হয়। ধরক এডরা মাটিত মানে নাইট্রোজেনের পরিমাণটো বহুত বেশি কম যদি বেশি কম থাকে তেতিয়া আমার যেটো অনুমোদিত হার যেনেকে কলো 18 কেজি তেতিয়া আমি কি কম তার প্রায় তার লগত আমি 25% 25% আমি আরো অলপ বড়াই পেলে আমি প্রয়োগ করবলে কম আর যদি ঠিক তার ঠিক উলোটা যদি বলে তাত নাইট্রোজেন হারটো বেশি আছে বেশি থাকলে আমি সেটা কমাই দিবলে কম যে 25% আপনি কমাই দিয়ক। ঠিক তেনেদরে একেখিনি কথা আমার ফসফরাস বা পটাশের ক্ষেত্রতো প্রয়োগ করা দেখা যায় আমি সেই ধরনের আসলে সাজেশন তো দিও। আর আন একটা কথা হয়েছে যে ভূমিভাগত যদি আমি কিছু প্রয়োজনীয় মৌল যদি কম আছে যেনেকে এটা দেখা পাওয়া গেছে আগতে আমার জিঙ্কত আমার অসমৰ মাটিত ইমান বেশি হেৰি দেখা পোৱা নগৈছিল কিন্তু আজিকালি ডেফিসিয়েন্সি মানে অভাব দেখা গৈছে গতি সেখানে জিঙ্ক সালফেটটো আমার এটা অনুমোদন করা হয়েছে। আর আমার উত্তর পূর্বাঞ্চলটো বিশেষকৈ আমার বোরন একেবারে আমার মাটিত কম গতি এই বোরণরও কিছু ডেফিসিয়েন্সি সিমটম মানে আমার ডেফিসিয়েন্সিটো মানে ধানের ক্ষেত্রে দেখা পাওয়া গেছে গতি সেখানে বোরাক্সরও আমি যদি এপ্লাই করো তেতিয়া কি হব গছজোপা সুস্থ সবল হয়ে উঠব আর সিম্পল কথা যে সুস্থ সবল এজোপা গছত রাসায়নিক ব্যবস্থাপনা লওয়ার কোনো প্রয়োজনীয়তা একেবারে নোহা হয়ে যায়। মই সেইকাৰণে গুরুত্ব আরোপ করছো এই কথাটো বিশেষকৈ মানে বিশেষ কথাটো হৈছে যে আমি সুস্থ সবল যদি গছ এজোপা আমি রাখো তেতিয়া আমাক তেতিয়া কোনো বেলেগ বাহিরা রাসায়নিক বস্তুর আমার প্রয়োজন না থাকে এটা হেতু। আর আন একটা কথা হৈছে যে আমি পটাশ সারটো আমি ভালদরে চাব লাগে কারণ পটাশে গছজোপাক টনক মানে একদম মজবুত করে সতেজ সবল করে পেলে রাখে আর তার উলোটাকে কবলে গেলে নাইট্রোজেন সারটুই আক গছজোপাক কোমল করে দুইটায় প্রয়োজন দুইটার সেখানে আমার সন্তুলন হয়ে থাকিব লাগে সন্তুলিত হয়ে থাকা গছ এজোপাত পোক পতঙ্গই সিমান আক্রমণ করব নোৱাৰে কিন্তু তথাপিও তার মাজতে পোক পতঙ্গর কিছু ব্যবস্থাপনার কথা যদি মই কবলৈ যাও তেনহলে এটা ধরক আমার মজা খোৱা পোকর কথা ইতিমধ্যে আপনার কলো আর বিশেষকৈ পোক পতঙ্গর ক্ষেত্রে কুইনল ফস বা মনোক্রত ফস এনেকুৱা ধরনের গছবিলাক হেৰিবিলাক দৰবিলাক যথেষ্ট ভাল আর সেভ হয় মানে ইয়ার কোনো বিশেষ সাইড এফেক্ট না থাকে। এটা পোক আছে যেটু পোক কোৱা হয় গান্ধী পোক সেইটো সাধারণত আপনার গাখিরতি অবস্থা যেতিয়া পায় তাৰমানে যেটুক মিল্কি স্টেজ বুলি কোৱা হয় সেই মিল্কি স্টেজত এই গান্ধী পোকর উপদ্রবটো বেশি হওয়া যায় আর এই সময় নিয়ন্ত্রণ ব্যবস্থাপনাটো অকমান মানে ক্রিটিক্যাল হয়ে উঠে জটিল হয়ে উঠে কিয়নো সেইটো সময়ত গছজোপাত মানে গুটিত যেহেতু খাদ্য জমা হবলৈ আৰম্ভ কৰে আৰু সেইটো যিহেতু আমি পিছত আমি ভক্ষণ কৰিম খাম চাউল হিচাপে খাম তো গতিকে সেইটো সময়ত আমি কোনো ধৰণৰ ৰাসায়নিক দ্ৰব্য প্ৰয়োগৰ পৰা বাৰণ কৰোঁ সাধাৰণতে

আজি কিরণ বেদীর জন্মদিন। তেওঁ ভারতবর্ষর এগৰাকী সমাজ সংস্কারক আৰু ভারতীয় আরক্ষী সেবার এগৰাকী অবসরপ্রাপ্ত বিষয়া। 1972 চনত ভারতের আরক্ষী বাহিনীত যোগদান করা কিরণ বেদী হৈছে ভারতীয় আরক্ষী সেবার প্রথমগৰাকী মহিলা বিষয়া। ভারতীয় আরক্ষী অনুসন্ধান আৰু বিকাশ দপ্তরের প্রধান আয়ুক্ত হিসাবে কার্যনির্বাহ করে থাকা কালতে 2007 চনত তেওঁ ভারতীয় আরক্ষী সেবার পৰা ইচ্ছাকৃতভাবে অবসর গ্রহণ করে। তেওঁ ভারতীয় দূরদর্শনের জনপ্রিয় ধারাবাহিক আপ কি কেশরীর আধরতা তথা বিচারক আছিল। কিরণ বেদী আর অন্য 17 আরক্ষী বিষয়া লগ লাগি 1987 চনত নবজ্যোতি ইন্ডিয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। সংস্থাটোয়ে ড্রাগস আসক্ত লোকসকলক আসক্তর পৰা মুক্ত করে তেওঁলোকৰ সংস্থানের ব্যবস্থা করেছিল। বর্তমান সংস্থাটোয়ে অশিক্ষিত আর ওমেন এম্পাওয়ারমেন্টর দরে সামাজিক সমস্যাসমূহ নিরাময় করার চেষ্টা করে। 1994 চনত কিরণ বেদীয়ে ইন্ডিয়া ভিজন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। এই প্রতিষ্ঠানটোয়ে পুলিশ রিফর্মস লগতে ওমেন এম্পাওয়ারমেন্ট গ্রাম্য আর সামাজিক উন্নতির হকে কাম করে।

শ্রোতা, ইমান পরে স্বর্ণালী দেবীর কণ্ঠর আধুনিক গীত শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। খন্তেক পিছতে আকাশবাণী দিল্লির পৰা প্রচারিত 8:45 সমাচার সন্ধ্যা আর 9 বজাত নিউজ এট 9 শুনবলৈ পাব।

শ্রোতা, ইমান পরে শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানটিত উস্তাদ আমজাদ আলী খার সরোদ বাদক শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া আগবাইছো হিন্দী বোলছবির গীতর অনুষ্ঠানটি। আজির বোলছবি হল বেমিসাল। প্রথমে শুনক লতা মঙ্গেশকর আর কিশোর কুমারের কণ্ঠর এই গীতটি।